পাঁচ। অনৌহলো সময় বাঁজো খান্ছ কমাই হিউঁদ বর্ষা ভরি জোচ্ছ এসে ঘরী।